সে আছিল রেজুয়ানা সুলতানা আহমেদ। গীতিমালিকার এবার শুনো আহক পঙ্কজ বরদলৈ কণ্ঠৰে এটি গীত, গীতিকার প্রফুল্ল পাঠক, প্রযোজনা জয়ন্ত দাসৰ।

বিবিধ বিষয় গীত রচনা করলেও রুদ্র বরুয়াই কিন্তু পাহরি যাওয়া নাছিল শিশু মনের খুরাক যোগাবলৈ আর শিশুর মনস্তত্ত্বক বিভিন্ন রূপত ধরে রাখবলৈ রুদ্র বরুয়াই রচনা করেছিল এই সুন্দর গীতটি।

0: পাছতে বাতৰি শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী। বাতৰিৰ সৈতে মই পুলক গগৈ। এতিয়াৰ প্ৰধান বাতৰিসমূহ হ'ল, কিৰ্গিস্তানৰ বিছকেকত অনুষ্ঠিত ছাংহাই সহযোগিতা সংস্থাৰ মহিলা মঞ্চ 2026ত ভাৰতে মহিলা নেতৃত্বাধীন উন্নয়নৰ প্ৰতি নিজৰ দায়বদ্ধতা দোহাৰে। আন্তৰ্জাতিক মাদক দ্ৰব্যৰ অপব্যৱহাৰ আৰু অবৈধ সৰবৰাহ বিৰোধী দিৱস দেশজুৰি পালন কৰা হৈছে। দেশৰ বিভিন্ন প্ৰান্তত আজি ধৰ্মীয় ৰীতি নীতিৰে মহৰম পালন কৰা হৈছে। ভাৰতত থকা জাৰ্মানীৰ ৰাষ্ট্ৰদূত ফিলিপ একাৰমেনে নৱীকৰণযোগ্য শক্তিত ভাৰত গোলকীয় নেতৃত্ব হিচাপে উত্থাপিত হৈ উঠিছে বুলি প্ৰকাশ কৰিছে। আৰু ভাৰত আৰু আয়াৰলেণ্ডৰ মাজৰ টি20 ক্ৰিকেট শৃংখলাৰ প্ৰথমখন খেল আজি বেলফাষ্টত অনুষ্ঠিত হ'ব। কিৰ্গিস্তানৰ বিছকেকত অনুষ্ঠিত ছাংহাই সহযোগিতা সংস্থাৰ মহিলা মঞ্চ 2026ত ভাৰতে মহিলা নেতৃত্বাধীন উন্নয়নৰ প্ৰতি ভাৰতে নিজৰ দায়বদ্ধতা দোহাৰিছে। অনুষ্ঠানত ভাৰ্চুৱেল ব্যৱস্থাৰে সম্বোধন কৰি আজি মহিলা আৰু শিশু বিকাশ মন্ত্ৰী অন্নপূৰ্ণা দেৱীয়ে কয় যে মহিলাসকল কেৱল বিকাশৰ হিতাধিকাৰীয়ে নহয়, 2047 চনৰ বিকশিত ভাৰতৰ লক্ষ্যত পূৰণ কৰাৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ শক্তি বুলি দোহাৰিছে। অৰ্থনৈতিক উন্নয়নত মহিলাৰ অৱদানৰ কথা উল্লেখ কৰি তেওঁ কয় যে 10 কোটি মহিলাক 9 লাখৰো অধিক আত্মসহায়ক গোটত সংগঠিত কৰা হৈছে। ইয়াৰে 3 কোটিতকৈ অধিক মহিলাক লাখপতি দিদি হৈ পৰিছে। তেওঁ কয় যে মিছন শক্তি আৰু মিছন পোষণ 2.0ৰ দৰে আঁচনিয়ে মহিলাৰ সুৰক্ষা, যত্ন আৰু অৰ্থনৈতিক অংশগ্ৰহণক আগুৱাই লৈ গৈছে। তেওঁ কয় যে মহিলাৰ অৰ্থনৈতিক নেতৃত্ব আৰু সমগ্ৰ অঞ্চলটোৰ কল্যাণৰ বাবে ছাংহাই সহযোগিতা সংস্থাৰ সৈতে সম্বন্ধ অধিক দৃঢ় আৰু অভিজ্ঞতাসমূহ ভাগ বতৰা কৰিবলৈ ভাৰত সাজু আছে। আজি আন্তৰ্জাতিক মাদক দ্ৰব্যৰ অপব্যৱহাৰ আৰু অবৈধ সৰবৰাহ বিৰোধী দিৱস। মাদক দ্ৰব্যৰ অপব্যৱহাৰ ক্ৰমান্বয়ে গোলকীয় প্ৰত্যাহ্বানলৈ পৰিণত হৈছে। মাদক দ্ৰব্য মুক্ত এখন সমাজ গঢ়াৰ লক্ষ্যৰে গ্ৰহণ কৰা কাৰ্যব্যৱস্থা অধিক শক্তিশালী কৰাৰ উদ্দেশ্যে এই দিৱস পালন কৰা হয়। এই বছৰৰ এই দিৱসৰ মূল বিষয়বস্তু হৈছে বিশ্বৰ মাদক দ্ৰব্য সমস্যা, নিৰন্তৰ সমস্যা, নতুন প্ৰত্যাহ্বান, উদ্ভাৱনীমূলক সংবিধান। উপৰাষ্ট্ৰপতি চি পি ৰাধাকৃষ্ণনে এই দিৱস উপলক্ষে দিয়া এটা বাৰ্তাত এখন নিচামুক্ত ভাৰত গঢ়াৰ বাবে জনসাধাৰণৰ সমূহীয়া প্ৰচেষ্টা পুনৰ নিশ্চিত কৰিবলৈ আহ্বান জনায়। শ্ৰীৰাধাকৃষ্ণনে মাদক দ্ৰব্যৰ অপব্যৱহাৰ আৰু অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে সক্ৰিয়ভাৱে অভিযান চলাই থকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য শৈক্ষিক প্ৰতিষ্ঠান আৰু সংস্থাসমূহৰ শলাগ লয়। এনে প্ৰতিষ্ঠানসমূহৰ প্ৰচেষ্টাই এখন শক্তিশালী, স্বাস্থ্যৱান আৰু নিচামুক্ত ভাৰত গঢ়াৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ অৰিহণা যোগাইছে বুলি উপৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে উল্লেখ কৰে। তেওঁ লগতে এই ক্ষেত্ৰত সজাগতাৰ প্ৰসাৰৰ লগতে মাদক দ্ৰব্যৰ পৰা মুক্ত হোৱাত সহায় কৰা আৰু যুৱচামক সুস্বাস্থ্য আৰু নিৰ্দিষ্ট লক্ষ্যৰ প্ৰতি অনুপ্ৰাণিত কৰাৰ বাবে সকলোকে একত্ৰিত হ'বলৈ আহ্বান জনায়। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে মাদক দ্ৰব্যৰ বিৰুদ্ধে যুঁজ দি অহাসকলৰ প্ৰচেষ্টাৰ প্ৰশংসা কৰে। এই দিৱস উপলক্ষে দিয়া এটা বাৰ্তাত শ্ৰীশ্বাহে ভাৰতে মাদক দ্ৰব্যৰ অপব্যৱহাৰৰ দৰে গোলকীয় প্ৰত্যাহ্বানৰ বিৰুদ্ধে এখন শক্তিশালী যুঁজ দি আহিছে বুলি উল্লেখ কৰে। দেশৰ বিভিন্ন প্ৰান্তত আজি ধৰ্মীয় ৰীতি নীতিৰে মহৰম পালন কৰা হৈছে। কাৰবালাত সত্য আৰু ন্যায়ৰ বাবে প্ৰাণাহুতি দিয়া পয়গম্বৰ মহম্মদৰ নাতি হজৰত ইমাম হুছেইন আৰু তেওঁৰ সহযোগীসকলৰ স্মৃতিত এই পৰ্ব পালন কৰা হয়। এই উপলক্ষে সমগ্ৰ দেশতে তাজিয়া উলিওৱা হয়। কাৰবালাৰ শ্বহীদসকলৰ সৰ্বোচ্চ ত্যাগত আলোকপাত কৰি ধৰ্মীয় সভা আৰু মজনিছো আয়োজন কৰা হয়। দিল্লীৰ জামা মছজিদ, নিজামুদ্দিন, ওখলা আৰু মেহৰলিকে ধৰি বিভিন্ন স্থানত মহৰমৰ শোভাযাত্ৰা উলিওৱা হৈছে। উপৰাষ্ট্ৰপতি চি পি ৰাধাকৃষ্ণনে এটা বাৰ্তাত কয় যে মহৰমে হজৰত ইমাম হুছেইনৰ ত্যাগ আৰু বীৰত্ব, সহমৰ্মিতা তথা সত্য আৰু ন্যায়ৰ প্ৰতি প্ৰতিশ্ৰুতিবদ্ধতাক সোঁৱৰাই দিয়ে। এই পবিত্ৰ পৰ্বই সমাজত পাৰস্পৰিক সন্মান আৰু শান্তি সম্প্ৰীতিৰ এনাজৰি শক্তিশালী কৰাৰ বাবে জনসাধাৰণক অনুপ্ৰাণিত কৰিব বুলি উপৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে উল্লেখ কৰে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মহৰম উপলক্ষে দিয়া এটা বাৰ্তাত কয় যে হজৰত ইমাম হুছেইনৰ ত্যাগে সত্য আৰু ন্যায়ৰ প্ৰতি স্থিতপ্ৰজ্ঞ হৈ থকাৰ ক্ষেত্ৰত জনসাধাৰণক অনুপ্ৰেৰণা যোগাই আহিছে। ভাৰতে কালি ৱাশ্বিংটনত অনুষ্ঠিত দ্বিতীয় পেক চিলিকা সন্মিলনত 34খন দেশৰ সৈতে কৃত্ৰিম বুদ্ধিমত্তা প্ৰযুক্তি শক্তি প্ৰদানৰ বাবে বিশ্বাসযোগ্য আৰু স্থিতিস্থাপক যোগান শৃংখল নিৰ্মাণৰ বাবে আমেৰিকাৰ নেতৃত্বত এটা পদক্ষেপত স্বাক্ষৰ কৰিছে। আমেরিকার অর্থনৈতিক পরিক্রমা বিভাগের বিদেশ সচিব জেকব হেলবার্গে কয় যে এই সম্মিলনত অংশগ্রহণ করা দেশসমূহে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগের সামর্থ্য বৃদ্ধির পক্ষপাতী তথা ইয়ার নিয়ন্ত্রণের পদ্ধতির একত্রিত হয়েছিল। সংবাদ মাধ্যমের আগত শ্রীহেলবার্গে কয় যে আমেরিকা যুক্তরাষ্ট্রই ভারতের সঙ্গে সহযোগিতা আর অতি সুদৃঢ় করবলে উৎসাহী হয়ে আছে। এই সহযোগিতাক একবিংশ শতিকার আটাইতক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সহযোগিতা বলে অভিহিত করে। কয় যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিময়ের মূল বিষয়বস্তু বিষয়সমূহ আলোচনা করা হয়েছে। ইয়ার ভিতর কোয়াড আর ট্রাস পদক্ষেপ অন্যতম। এই সম্মিলনত ভারতের ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তির সচিব এস কৃষ্ণনে অংশগ্রহণ করে। ভারতের প্রতিনিধিগুলিয়ে অর্ধপরিবাহী কৃত্রিম বুদ্ধিমত্তা স্থিতিস্থাপক প্রযুক্তি যোগান শৃঙ্খলক সহযোগিতা আগবাই নিয়ার ক্ষেত্রে ঔদ্যোগিক নেতাসকলের সঙ্গে আলোচনা করে। এই সম্মিলনত আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, জার্মানি, গ্রীস, কাজাখস্তান, নেদারলেন্ডস, পানামা আর ইউরোপীয় সংঘের প্রতিনিধিও অংশগ্রহণ করে। ভারত থাকা জার্মানির রাষ্ট্রদূত ফিলিপ একারমেনে কয় যে নবীকরণযোগ্য শক্তিত ভারত গোলকীয় নেতা হিসাবে উদ্ভাসিত হয়ে উঠিছে। এটা সংবাদ সংস্থার সঙ্গে হওয়া কথা বতরাত ভারত আর জার্মানির মাজত সেউজ আর বহনক্ষম বিকাশের অংশীদারিত্বর সফলতার কথা উল্লেখ করে। বাণিজ্য, রাজনীতি আর কৌশলগত খণ্ডত দুইখন দেশের সহযোগিতার কথা উল্লেখ করে। বহু প্রত্যাশিত ভারত আর ইউরোপীয় সংঘর মাজর মুক্ত বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে রাষ্ট্রদূতগুলিয়ে এই ক্ষেত্রে একটা ক্ষিপ্র সমাধানের আশা প্রকাশ করে। কয় যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনে একটা ব্যাপক পথ পরিবর্তন করব, যিয়ে জার্মানির ব্যবসায়ীসকলক ভারতত অধিক বিনিয়োগ করবলে উৎসাহিত করব। রাষ্ট্রদূতগুলিয়ে জার্মানিত ভারতীয় সম্প্রদায়ের লোকর সংখ্যা বৃদ্ধি হওয়ার কথা উল্লেখ করে ইয়াক দ্বিপাক্ষিক বন্ধুত্বমূলক আধার বলে অভিহিত করে। কয় যে প্রায় 60,000 ভারতের ছাত্র ছাত্রী জার্মানিত অধ্যয়ন করে আছে আর এই ভারতীয় লোকসকলে দুইখন দেশের মাজত জনসাধারণের সম্পর্ক আর অধিক শক্তিশালী করব বলে আস্থা প্রকাশ করে। উত্তর প্রদেশ আরক্ষীয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসর দান কার্যর সঙ্গে জড়িত গোচর সন্দর্ভত দাখিল করা প্রথমখন এজাহারত উল্লেখিত 8 জন লোকক গ্রেপ্তার করেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসরি গঠন করা বিশেষ তদন্ত গোটর পরামর্শ অনুসরি এই এজাহার দাখিল করা হয়েছিল। ন্যাসর সদস্য কৃষ্ণমোহনে শ্রীরাম জন্মভূমি আরক্ষী থানাত দাখিল করা লিখিত অভিযোগের ভিত্তিত গোচর রুজু করা হয়েছিল। এজাহারত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীষ কুমার যাদব, করুণেশ পান্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব আর শ্রীরামশঙ্কর যাদবকে ধরে আন কেবাগী অচিনাক্ত অভিযুক্তর নাম উল্লেখ করা হয়েছে। বিশেষ তদন্ত গোটর মুরব্বীয়ে যা মঙ্গলবার প্রারম্ভিক প্রতিবেদন দাখিল করার পাছত কালি গোচর রুজু করা হয়। ন্যাসে লাভ করা দান আর প্রণামী চুরির অভিযোগের পাছতে এই ঘটনা পোহরলে আহে। ন্যাসে এই সংক্রান্ত বিশেষ তদন্তর অনুরোধের প্রতি সঁহারি জানায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে বিশেষ তদন্ত গোট গঠনের নির্দেশ দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে পরহিলে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের জড়িয়ে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করব। এয়া হব অনুষ্ঠানটির 135 সংখ্যক খণ্ড। এই অনুষ্ঠান আকাশবাণী আর দূরদর্শনের আটাইবর নেটওয়ার্কর উপরি আকাশবাণীর ওয়েবসাইট আর নিউজ অন এআইআর মোবাইল এপর জড়িয়ে শুনবলে পাওয়া যাব। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য আর সম্প্রচার মন্ত্রালয়, আকাশবাণী আর দূরদর্শনের ইউটিউব চ্যানেল যোগেও এই অনুষ্ঠান প্রচার করা হব। আকাশবাণীয় অনুষ্ঠানটি প্রচার হওয়ার ঠিক পাছতেই ইয়ার আঞ্চলিক ভাষান্তর প্রচার করব। ভারত আর আয়ারল্যান্ডের মাজের দুখনিয়া টি টুয়েন্টি ক্রিকেট শৃঙ্খলার প্রথমখন খেল আজি বেলফাস্টত অনুষ্ঠিত হব। খেলখন ভারতীয় সময় অনুসরি সন্ধ্যা 6 বজাত আরম্ভ হব। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত আজি পুয়া সেন ফ্রান্সিস্কো বে এরিয়া স্টেডিয়ামত অনুষ্ঠিত অস্ট্রেলিয়া আর প্যারাগুয়ের মাজের গ্রুপ ডির খেলখন গোলশূন্যভাবে ড্র হওয়ার পাছত অস্ট্রেলিয়ায় নক আউট পর্যায়ত প্রবেশ করে। একটা গ্রুপরে আন এখন খেলত আজি পুয়া তুরস্কয় আমেরিকাক 3-2 গোলের ব্যবধানত পরাস্ত করে। ইপিনে প্রতিযোগিতার আন এখন খেলত টিউনিশিয়াক 3-1 গোলত পরাস্ত করা নেদারলেন্ডস নক আউট পর্যায়ত মরক্কোর বিরুদ্ধে অবতীর্ণ হব। আজি পুয়া ডালাসত অনুষ্ঠিত জাপান আর সুইডেনের মাজের গ্রুপ এফর খেলখন 1-1 গোলত ড্র হওয়াত দুইটা দল নক আউট পর্যায়ত প্রবেশ করে। নক আউটত জাপান ব্রাজিলর সন্মুখীন হব। ফিলাডেলফিয়াত অনুষ্ঠিত আন এখন খেলত আইভরি কোস্টে আজি কুরাচাওক 2-0 গোলত পরাস্ত করে প্রথমবারের বাবে বিশ্বকাপের নক আউট পর্যায়ত প্রবেশ করে। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰি কেটামান আকৌ এবাৰ পঢ়ি দিছো। কিৰ্গিস্তানৰ বিশকেকত অনুষ্ঠিত সাংহাই সহযোগী

ডালিম দি মরু রমকে জমকে, ও ডালিম দি মরু ফুলিলে ভেবেলি লতা, ডালিম দি মরু বুয়ারি জীবন কি করু তাকে ভাবি গুনি বিহুলো।

শ্রোতাসকলে গীতটি শুনি নিশ্চয় ভাল পালে। আর গীতটি লতা মঙ্গেশকর আর মুকেশে কণ্ঠদান করেছিল বলে আমাক শুদ্ধ উত্তর দিছে কঠিয়াতলীরপরা পদুমী দেবী আর বরজহারপরা রঞ্জিত বরাই দুইজনলৈকে অভিনন্দন জানাইছো, ধন্যবাদ জানাইছো আমার অনুষ্ঠান শুনি থাকার বাবে। শ্রোতাসকলে হুড়লহরি অনুষ্ঠানটি শুনি আছে হিরণ্যপ্রভার সৈতে আর মোক আজি সহযোগ করেছে হিমাক্ষী মজুমদারে। আর বহুজন শ্রোতাই আমাক ফোন মেসেজ করে জনাই আছে যে আজির অনুষ্ঠান শুনি খুব ভাল লগার কথা। বুড়াগোহাই গাঁৱৰপৰা মনদীপ দাস তেওঁর আইতাকৰ লগত জুনুমাই দাসৰ সৈতে অনুষ্ঠান শুনি আছে, তেওঁলোক আমাৰ নিয়মীয়া শ্রোতা। মনদীপে আমাৰ খবৰ লৈছে, আমাৰ খবৰ ভাল মনদীপ, আশা কৰোঁ তোমাৰো খবৰ ভাল, এইদৰে আমাৰ অনুষ্ঠান শুনি থাকিবা দেই। দীঘলদৰীৰপৰা থানুৰাম নাথদেৱে ফোন কৰি জনাইছে যে খুবেই আনন্দিত হৈছে তেখেতে অনুষ্ঠান শুনি, তেখেতলৈও আমি ধন্যবাদ জনাইছো। কাকোমাৰীৰপৰা অকণি বৰদলৈয়ে ফোন কৰি জনাইছে বৰ ভাল পাওঁ আপোনালোক অনুষ্ঠান শুনি, আমিও খুব ভাল পাওঁ এইদরে যেতিয়া আপনাদের আমাক মন্তব্য প্রেরণ করে, ধন্যবাদ জানাইছো। হোয়াটসঅ্যাপ যোগে কেটিমান মেসেজ লৈছো। নমস্কার শুভ সন্ধ্যা বাইদেউ, প্রিয় সুরলহরি অনুষ্ঠানটি শুনে আছো, দাপনি বড়ি গাঁৱৰপৰা সুরুজ ইংটি, ভাল লাগিছে অনুষ্ঠানটি শুনি, ধন্যবাদ জানাইছো। আপুনিও আমার এজন নিয়মীয়া শ্রোতা, আমার অনুষ্ঠান শুনি মন্তব্য সমূহ এইদরে প্রেরণ করে থাকিব, আপনার মতামত আপনার দিহা পরামর্শও আমাক জনাই থাকিব। মন্তব্য প্রেরণ করেছে আৰু বহুতো শ্ৰোতাই, আৰু এটি মেছেজ লৈছোঁ। নমস্কাৰ বাইদেউ, আপোনাৰ ভইচটো বহুত ভাল লাগিছে, এইদৰে অনুষ্ঠান প্ৰচাৰ কৰি থাকিব, ধন্যবাদ জনাইছোঁ। আপোনাৰ নাম আৰু ঠিকনা লিখি পঠিয়াব। আৰু এটি মেছেজ লৈছোঁ, মই সেইজনেই প্ৰায় প্ৰতিদিনেই আপোনালোকৰ অনুষ্ঠান শুনো আৰু মাজে মাজে মেছেজো পঠিয়াওঁ। আজি এটা অনুৰোধ আছে, আজিকালি AI আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্স শিকা ল'ৰা ছোৱালীৰ বাবে বহুত প্ৰয়োজনীয় হৈ পৰিছে। এই বিষয়টোলৈ আপোনালোকে এটা বিশেষ অনুষ্ঠান বা এপিছোড কৰিলে বহুত শিক্ষাৰ্থী আৰু অভিভাৱক উপকৃত হ'ব। আপুনি এনেকুৱা এটা সময়ত আজি এই মেছেজটো কৰিছে যে মই আপোনাক জনাবলৈ পাই খুবেই সুখী হৈছোঁ। আমি কৃত্ৰিম বুদ্ধিমত্তা, ইয়াৰ অতীত বৰ্তমান আৰু ভৱিষ্যত সম্পৰ্কে এটি অনুষ্ঠান ইতিমধ্যে বাণীবদ্ধ কৰিছোঁ। এই অনুষ্ঠানটি কাইলৈ আমি 10:00 বজাত